0: প্রোডাক্টহরু কোকোনাট, চোকোনাট, ভিটা মিল্ক, বাটার প্রাইড, ক্রিম মিল্কি বাটার তথা ডাইজেস্টিভ হোল হুইট বিস্কিট।
1: হেরা হেরা হেরা ইয়ো হো হামরো চয়েস, কোকো ডাইজেস্টিভ র কুকি থাহাই নাইস।
0: অডগুড়ি।